0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগগে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মি হেগগে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগগে মিসালে
2: মি দিবেরাজ্জেগড়ু বারগড়ি সাদা মিনিট কমিগেনে স্তেনি মেদগে মেন্দুরু নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিয়া দোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

ফালেগে ফানো একাম্বালুঙ্গে রং দেবা ফাওয়া আম্বি আম্বি খাম্বালুনাই হাঙ্গুরা ম্যাগে গানি ম্যাগে গতুগা খালেগে ফানং আল্লাহ দেবী থাকে তিগে তেরেং খালেগে ফানং মিল্কু এজ্জ আলু আংহেনুনাই একাম্বালুং খালেগে ফানায়কু হিজরা করেবি খালেগে ফানগে বাফা ফুসুগে বোডবে বেঙ্গে আংহেন ধরিনাই বাফা ফুসুগে বোড দায়তেঙ্গে আংহেন ধরিনাই খালেগে ফানুগে ম্যা ফুসুগে বোডবে বেঙ্গে আংহেন ধরিনাই ম্যা ফুসুগে বোড দায়তেঙ্গে আংহেন ধরি হামাকাশ্বরুং তিমান রসকলাঙ্গে খালেগে ফানং হুদ্দকো হালাল কুরেভিমে আদি মুমিনু আংহেনকু এমি হেগ্গে আমিল্লে নফস নবিয়ায়ং হিবকোদ্দি আদি নবিয়া এমিহকা খ্যাভেনি কুরেবুম কস্তু কুরব্যাফি নম এমিহকা খ্যাভেনি কুরেবুম বেস হুদ্দ কুরেভিমে এহেম মুমিনুম ফিয়াওয়া এমিহকু কালেগে ফান খাস বেগেমবা গতুগে এউরেঙ্গে আম্বিন্না মেদুগাইয়ায় এউরেন্ন মিল্কু বেগেমবা আলুন্না মেদু তিমন রসকলাঙ্গে এউরেন্ন খান্ড আলুবা ফাওয়া গৈ হামাকাশ্বরুং তিমন রসকলাঙ্গে দেনোডিগেমবামে এই খালেগে ফানগে মচ্চ দাতিকমে নুবু মট্টকে গিন গিনেম ফাফ ফুসওয়া রহিম ওয়ন্ত খালউ খমগা আল্লাহ ওডগেমবে ইতুরু বয়া আংহেনকু এমি হেগ্গে নফসু হিবকো দীফি নম রনকা নুলা খ্যাভেনি কুরুং হুদ্দ বেগেমবি হাম এখানি কীরিতি রসুলাশে

আদি এওরেং হোদাগ কোষকা নুল মোমিন ফিরহেনুন নশায় মোমিন আংহেনুন্নং উদগু খুরা মিহুন্দন্নাশ ফাহে হামাকশরুং এওরেন্নি বহুতান দোগকায় ফাল ওয়েগেমবা ফা ফাই লিবগেম ফিবাইকে।

আল্লাহ কাং হিঙ্গেবি গতে, আদি আল্লাহ কাং হিঙ্গওয়া গত বাদলেং আন্নাতি খালেগে ফানাকা ফেনে ওয়াডে নুগন্নওয়ানিতে।

দুহে এউরেম বুনা আনেতে থিমাম্মেং আল্লাহ কিয়মাম বে আদি একলাঙ্গে রসুলায় কিয়মাম বিনমা কিহা রঙ্গলুই সেয়ে।

0: আমলটা কবুল করে বুম বিনা ওয়ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আরকান তাহুগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 ওয়ান আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আরকান কুরমাশে হাম এ সূরত গে সাদওয়ান আয়াত গা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেন গে দীন খালাস কো আহরেন আলকান কুরানি হামাই কানি মাইন আল্লাহ হাশিব আদি সুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহ গে কিবায় দীন খালাস করা ওয়া একলাঙ্গ কিবায় আলকান করা ওয়াশিব ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদ মং আঙ্গওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গা ওয়াহি কুরা ওয়াফাবে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাবে গেন তিবে মাইন আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবা মে হুন আমর নুয়েব কিয়ামত দুহুং আল্লাহ পদল কুরং এতে মিহা ইখলাস তের কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে ক দিহওয়ান আয়াত গা ওয়াহি কুরওয়া ফাওয়ে ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামিহুং করে কমে মিহকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হে আমল কুরমতি দেমিহুন নহুশ কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে
1: ইলমি নুরুং হিতং আরো কুরুয়া দেদুনিয়েগে বাজ্বেরকমা মগু দক্কা দে
2: তুলহেও ফুতুনতেরি উফাবের দিরুলমক রাস্তা ফাহি কোত্তে
1: উম্মিদু আকোদ্দি একনিবেরিকাম ফিলুয়াদে
2: দিবেহরাজ্জেগে আডু
1: ইংহা 17349 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
2: আটিহা 9 মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মানে এম মুমিনাকু আনে মুমিনাকান এহি তরিবে ভাগে উরিবু মুগা বিনায় ফাদে এই এ বিনাগে এব্যাং আনে বায়া বারা গাদাকান দে ফাদান
1: මේ දෙවිරාජ්‍යයේ ගඩු දෙවිරාජ්‍යයේ ගඩුන් තින්ගඩි තිරි සෑමිනට ගමිගෙන සිටින මියදගේ අසුරු නමාද වගුතුගේ බංගියා බංගිතුවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন হবে আলা ওয়া ইন্নী উতীতুল কুরআন ওয়া মিছলুহু মা মানে দন্নাশে আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাই আদি ইয়াইক হাম ইফাদা এহেন এচবস দেবি এবহি একলে গফানগে সুন্নতে
1: ಮೀ ದಿವಿರಾಜ್ಯಗಡು ಇರೋಸಿ ಹಗಡಿ ತೇವಿಸ್ ಮಿನಿಟು ಗಮಿಗೆಣಿಸ್ತೇನಿ ಮಿರೇಗೆ ಮಗ್ರಿಬ್ ನಮಾದು ಒಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್